0: উত্তম, তবে তাই হোক। ভরত, তুমি ঠিকই বলেছ। সমস্ত রাজারা আমাকে পিতার মতোই আশ্রয় করে আছে, এতেই আমার ধর্ম চির প্রতিষ্ঠিত। তাছাড়া রাজসূহ যজ্ঞে বৃথাই লোকক্ষয় এবং প্রাণনাশ হবে, তোমার এই যুক্তি আমি মান্য করি।
1: সেই জন্যই অশ্বমেধ যজ্ঞের প্রস্তাব রেখেছি রাজন।
0: তোমার সেই প্রস্তাব অত্যন্ত যুক্তিসঙ্গত। তবে তাই হোক, তাহলে আর দেরি না করে তোমরা সেই আয়োজনই করো। মহর্ষি বশিষ্ঠ, বামদেব, জাবালি, কশ্যপ এবং অন্যান্য প্রাজ্ঞ ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করে কার্য স্থির করো।

0: বিপুল গৌরবে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেল। নিমন্ত্রণ বার্তা নিয়ে দিকে দিকে রাজদূত ছুটে গেল। সুগ্রীব আর বিভীষণকে আমন্ত্রণ করা হলো। দেশ বিদেশের সকল রাজা, প্রজা, ঋষি, ব্রাহ্মণ ও ধার্মিক নিমন্ত্রিত হয়ে এলেন। গোমতী নদীর তীরে নৈমিষারণ্যে বিরাট যজ্ঞশালা নির্মিত হলো। সহস্র শকটে ভারে ভারে আসতে লাগলো যজ্ঞের উপকরণ সামগ্রী। তিল, তণ্ডুল, ঘৃত, দধি, গন্ধদ্রব্য, রাশি রাশি স্বর্ণ, রৌপ্য, মাণিক্য, এলো গায়ক নটনর্তকের দল, পাচক ভৃত্য, সেবক শ্রেণী। বিভীষণ ঋষিদের পরিচর্যায় নিযুক্ত হলেন। সুগ্রীব ভার নিলেন ব্রাহ্মণ এবং ঋষিদের ভোজন পরিবেশনে। অতি সুলক্ষণযুক্ত একটি কৃষ্ণবর্ণ অশ্ব যজ্ঞপূত করে লক্ষণের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হলো ভূমণ্ডল প্রদক্ষিণে। সীতার সোনার প্রতিমা নির্মাণ করে ভরত নিয়ে এলেন রামের পাশে পত্নীর আসনে বসিয়ে দিতে। কেননা সীতার বিকল্পে ওই সুবর্ণ প্রতিমাই এখন দীক্ষিত হবে। মহর্ষি বাল্মীকিও তার শিষ্যদের নিয়ে এই মহাযজ্ঞে উপস্থিত হয়েছেন। ঋষিদের কুটিরে তিনি অবস্থান করছেন। একদিন কুশ আর লবকে ডেকে বললেন,
1: শোনো কুশ, লব, তোমরা প্রতিদিন প্রভাত স্নান, আহ্নিক উপাসনা সেরে নিত্য রামায়ণ গান করে সকলকে শোনাবে। রাজভবনে, ব্রাহ্মণ গৃহে, রামের ভবনদ্বারে, ঋষিগণের কাছে এই গান করবে। কারো কাছে কোনো দান দক্ষিণা গ্রহণ করবে না। আমরা তো আশ্রমবাসী, বনের ফলমূল খেয়ে বেঁচে থাকি, আমাদের ধনের কি প্রয়োজন বলো?
2: তাই হবে গুরুদেব, আপনার নির্দেশ মতোই আমরা চলব।
1: সাধু সাধু, শোনো, রাম ডাকলে তাঁর কাছে যেও, তাঁকে গান শুনিও। প্রতিদিন বিংশতি স্বর্গ গান করবে। রাম পরিচয় জিজ্ঞাসা করলে বলো, আমরা বাল্মীকির শিষ্য। রাম তো ধর্ম তো সকলেরই পিতা, তাঁকে কখনো অসম্মান করো না যেন।
0: পরদিন সকলেই অবাক হয়ে দেখলেন জটা বলকলধারী দুটি কিশোর বালক কিন্নর কণ্ঠে গান করছে। তাদের বীণাতন্ত্রিত স্বরে দ্রুত, মধ্য ও বিলম্বিত লয়ে সেই অপূর্ব সঙ্গীত শুনে সমবেত মানুষজন বিমুগ্ধ হলেন। যজ্ঞের বিরামকালে ঋষি, রাজা এবং সঙ্গীত শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের সামনে তাদের ডেকে গান গাইতে বলা হল। দিব্যরূপ দুই বালকের দিকে সভাস্থ সকলে তৃষিত নয়নে তাকিয়ে রইলেন। কি আশ্চর্য সরলতা, কি অপরূপ সৌন্দর্য! ওদের সর্বাঙ্গে যেন আশ্রম অরণ্যের গন্ধ, ইন্দ্রনীল মনির মতো তাদের দেহের বর্ণ, বৃষের মতো সুগঠিত বপু, প্রসন্ন সিংহের মতো স্থির দৃষ্টি, কণ্ঠস্বরে যেন উৎসবের মৃদঙ্গধ্বনি বাজছে। ঋষিগণ বলাবলি করলেন, এই বালক দুটি যেন শ্রীরামেরই প্রতিবিম্ব। বিংশতি স্বর্গ গান সমাপ্ত করে দুই বালক অভিভূত সকলকে প্রণাম জানাল। তখন রাম ভরতকে বললেন,
3: ভরত, এই দুই গায়ক বালককে বিংশতি সহস্র স্বর্ণ মুদ্রা দাও। তাছাড়া আর যা অভিলাষ করে তাও দেবার আয়োজন করো।
2: মহারাজ, এইসব সুবর্ণ মুদ্রার আমাদের প্রয়োজন নেই।
4: আমরা বনবাসী মহারাজ, এসব নিয়ে আমরা কি করব?
3: সাধু সাধু সাধু, তোমাদের এই গান কি রচনা করেছেন বালক?
2: ভগবান বাল্মীকি এই গানের রচয়িতা মহারাজ।
3: এই কাব্য কত বড়?
4: চতুর্বিংশতির সহস্র শ্লোকে, 100 উপাখ্যানে, 500 স্বর্গে এবং 6 কাণ্ডে।

0: মহর্ষি বাল্মীকির উত্তরকাণ্ড রচনা করেছেন।
1: আমরা ভগবান বাল্মীকির শিষ্য, তার কাছে গীত শিক্ষা করেছি।
0: তিনি আপনার এই যজ্ঞেই উপস্থিত আছেন।
2: যতদিন এই যজ্ঞ চলবে তোমরা প্রতিদিন এসে আমাকে এই গান শুনিও, কেমন?
3: নৈমিষারণ্যে বৎসর ব্যাপী চলেছে শ্রীরামের অশ্বমেধ যজ্ঞ। বহুবিধ উপহার অর্ঘ্য নিয়ে রাজারা এসেছেন। ভরত শত্রুঘ্ন তাদের আপ্যায়নে নিয়োজিত। বেদ মন্ত্র আর সুগন্ধি যজ্ঞ ধূমে আমোদিত দশদিক। আকাশে বাতাসে সুমঙ্গল পবিত্রতার স্পর্শ। দানে পুণ্যে যশগানে ধন্য ধন্য পড়ে গেছে। যেসব দীর্ঘজীবী মুনি ঋষি এসেছিলেন, তারা জীবনে এমন বিপুল যজ্ঞ দেখেননি কথা স্বীকার করলেন। সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে বিজয়কে তন উড়িয়ে লক্ষণ ফিরে এলেন যজ্ঞের সেই কৃষ্ণবর্ণ তুরঙ্গ নিয়ে। আগামীকাল রামের যজ্ঞ সমাপ্ত হবে। তখন রামচন্দ্র মহর্ষি বাল্মীকির কাছে গিয়ে করজোড়ে বললেন,
2: ভগবান, আগামীকাল অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হবে, আপনি জ্ঞাত আছেন। এখন আপনার কাছে আমার কিছু নিবেদন আছে।
4: বেশ তো, বলো বৎস।
2: দেব, আপনি ত্রিকালজ্ঞ ঋষি, আপনি সর্বজ্ঞ, কেন আমি সীতাকে নির্বাসন দিয়েছি তা আপনার অজানা নয়। আপনি পিতৃস্নেহে তাকে এতকাল আপনার তপবনে আশ্রয় দিয়েছেন বলে আমি নিশ্চিন্ত। আপনি দেবকল্প মহর্ষি এবং আমার পিতৃবন্ধু। আপনার পুণ্য আশ্রমে বাস করার চেয়ে সীতার পক্ষে নিরাপদ আশ্রয় আর কোথাও ছিল না। আর কেউ না বুঝলেও আপনি অবশ্যই বুঝেছেন, হৃদয় থেকে সীতাকে আমি নির্বাসন দিইনি, কৌশলে আপনার আশ্রমে প্রত্যর্পণ করেছিলাম মাত্র। এমন এক পুণ্য স্থানে তাকে রেখেছিলাম যেখানে সংসারের আবিলতা পৌঁছায় না, নিন্দুক জনতার প্রগল্ভ জিহ্বা যাতে কুৎসা রটনা করে তার দেবী মূর্তি ম্লান করতে না পারে।
4: আমি সবই জানি রাম, সবই আমি বুঝেছি। তাই এতকাল তোমার অনুচ্চারিত গচ্ছিত মহার্ঘ প্রাণ আমি সযত্নেই রক্ষা করে এসেছি।
2: আগামীকাল অশ্বমেধ সমাপ্তির দিন এই যজ্ঞ পরিষদে সীতা যদি সকলের সমক্ষে তার শুদ্ধ চরিত্রের পরিচয় দিতে সম্মত হন এবং আমার কলঙ্ক দূর করার শপথ গ্রহণ করেন, তবে আমার এ মহাযজ্ঞ সার্থক হয়। এ বিষয়ে আপনার বা সীতার অভিমত জানবার জন্য আমি ব্যাকুল।
4: শোনো রাঘব, পতি নারীর দেবতা, তোমার যে আকাঙ্ক্ষা সীতা তাই করবেন, তুমি নিঃসঙ্গ হও। আমি সীতাকে জানি, আমি দায়িত্ব নিয়েই তাঁর পক্ষ থেকে তোমাকে জানিয়ে দিলাম।
1: বাল্মীকির মুখে এই কথা শুনে রাম আশান্বিত হলেন। তার দুচোখ বেয়ে আনন্দাশ্রু ঝরে পড়তে লাগল। সকল প্রজা ও মুনি ঋষিদের ডেকে বললেন,
2: আপনারা শুনে সুখী হবেন, আগামীকাল প্রভাতে যজ্ঞ সমাপ্তিকালে সীতা তাঁর অকলঙ্ক চরিত্রের শপথ গ্রহণ করবেন। আরও যদি কোনো পরীক্ষা আপনারা আবশ্যক মনে করেন তাহলে তাও প্রত্যক্ষ করতে পারবেন আপনারা।
5: জয় সত্যবতী রামচন্দ্রের জয়, জয় প্রজাগণ রামচন্দ্রের জয়, জয় যুবপুরুষ রামচন্দ্রের জয়।
1: রজনী প্রভাত হল, আজ অশ্বমেধ যজ্ঞের সমাপ্তি, কিন্তু আর এক মহাযজ্ঞের বুঝে সূচনা হতে চলল, সে রামের আত্মযজ্ঞ। নৈমিষারণ্যের সেই মহাযজ্ঞশালায় আজ বোধহয় সমবেত হতে কেউ বাকি নেই। প্রদীপ্ত হোমশিখার মতো নিষ্পন্দ বসে আছেন বশিষ্ঠ, বামদেব, জাবালি, কশ্যপ, বিশ্বামিত্র, বসে আছেন

0: দুর্বাসা, মহাতেজা, ভার্গব, মার্কণ্ডেয়, দীর্ঘতমা, বসে আছেন নারদ, গৌতম, অগস্ত্য, কাত্যায়ন, ঋষিবৃন্দ। ভারতবর্ষের আধ্যাত্মিক জ্ঞান ও তপস্যার সব মহিমান্বিত শিখরমালা। অন্যদিকে রয়েছেন অযোধ্যার অগণিত প্রজা ও পৌরজন, রয়েছেন কিষ্কিন্ধার বানর, ভল্লুক এবং লঙ্কার রাক্ষসকুল, নানা দেশ থেকে আগত বহু সহস্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কৌতূহলী প্রতীক্ষায় সবাই পাষাণের মতো নিশ্চল। একটুকাল পরে দেখা গেল সীতাকে সঙ্গে নিয়ে যজ্ঞ সভায় আসছেন বাল্মীকি। তাদের সঙ্গে দুই কিশোর কণ্ঠশিল্পী কুশ আর লব। গৈরিক বসনা তপস্বিনী সীতা মনে মনে রাম নাম ধ্যান করতে করতে শাস্ত্র নয়নে নীরবে নত মুখে করজোড়ে ধীরে ধীরে বাল্মীকির অনুসরণ করে যজ্ঞশালায় এলেন। ব্রহ্মার অনুগামিনী স্বয়ং বেদবিদ্যার মতো সীতাকে দেখে জনতা দুঃখে সমবেদনায় আকুল হয়ে উঠলেন। তারা পুণ্যবতী সীতার জয়ধ্বনি করতে লাগলেন। তখন বাল্মীকি শান্ত গম্ভীর কণ্ঠে বললেন,
1: সমবেত সুধীজন, আপনারা দেখুন, এই সেই পতিব্রতা ধর্মচারিণী অপাপ বিদ্যা সীতা। কেবলমাত্র পৌরজনের অপবাদের ভয়েই তাঁকে আমার আশ্রমে ত্যাগ করা হয়েছিল। হে মহাব্রত রাম, অনুমতি দাও সীতা শপথ করে তোমার প্রত্যয় উৎপাদন করবেন। সীতার যমজ এই দুই সন্তান কুশ এবং লব তোমারই পুত্র। আমি ঋষি প্রচেতার দশম পুত্র, জীবনে কখনো মিথ্যা বলেছি বলে মনে পড়ে না। আমি শপথ করে বলছি, সীতা যদি অসতী হন তাহলে আমার সমস্ত জীবনের সমস্ত তপস্যা যেন নিষ্ফল হয়। আমার সমস্ত ইন্দ্রিয় ও মন দিয়ে জানি, আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি আমি, সীতা নিষ্পাপ। তাই আমি তাকে আমার আশ্রমে গ্রহণ করেছিলাম। কিন্তু হে রাম, লোক ও অপবাদে তোমার চিত্ত কলুষিত হয়েছিল, তাই তোমার প্রিয়তমা পত্নী পরিশুদ্ধা জেনেও তুমি তাকে ত্যাগ করেছিলে, সেজন্য তুমি ধিকৃত।
2: হে মহাভাগ, হে মহর্ষি বাল্মীকি, আপনি ধর্মজ্ঞ, আমি নিজেও বিশ্বাস করি আপনি যা বললেন সব সত্য। পূর্বে লঙ্কায় দেবগণের সমক্ষে বৈদেহী শপথ নিয়েছিলেন, বৈশ্যানর জ্বলন্ত অনলের মধ্য থেকে তাকে এনে আমার হাতে অর্পণ করেছিলেন, তাই আমি তাকে গ্রহণ করেছিলাম। কিন্তু লোক অপবাদ বড় প্রবল, বড় নিষ্ঠুর, তাই সীতা নিষ্পাপ জেনেও তাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। আমি ধিকৃত হলেও আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি কুশ ও লব আমার সন্তান, কিন্তু সীতা যে নিষ্পাপ এই সত্য জনগণের চিত্তে প্রত্যয় হোক, তবেই আমার আনন্দ, আমার শান্তি। আমি সকলের সম্মতিক্রমে সীতাকে প্রীতির সঙ্গে গ্রহণ করতে চাই।
0: শ্রীরামের এই কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে দিব্যগন্ধ নিয়ে পূর্ণ বায়ু প্রবাহিত হল। সেই সুবাসিত মঙ্গল স্পর্শে সকলে বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, বুঝি বা সত্যযুগ এসে গেছে। সকলে ভক্তি বিহ্বল দৃষ্টিতে সীতার দিকে তাকিয়ে রইলেন। তখন কাষায় বসনধারিণী তপস্বিনী সীতা অধোমুখে আনত দৃষ্টিতে কৃতাঞ্জলি হয়ে নম্র কণ্ঠে বললেন,
3: যদি আমি রাঘব ভিন্ন অন্য কাউকে মনে মনেও চিন্তা না করে থাকি, তাহলে হে ধরিত্রী, তুমি দ্বিধা হও, আমাকে তোমার কোলে আশ্রয় দাও। যদি আমি কায় মনোবাক্যে শ্রীরামের অর্চনা করে থাকি, তবে হে পৃথিবী, তুমি দ্বিধা হও, আমাকে তোমার বুকে আশ্রয় দাও। রাম ভিন্ন আর কাউ

0: আমি জানি না এ কথা যদি সত্য বলে থাকি, তবে হে মাতা মাধবী, তুমি দ্বিধা হও, আমাকে তোমার হৃদয়ে আশ্রয় দাও।
1: সীতার শপথ বাক্য শেষ হতে না হতেই অম্বর মেঘাচ্ছন্ন হয়ে উঠল, প্রলয় ডম্বরু ধ্বনিত হতে লাগলো, অশনি সংকেতে দিংমণ্ডল ঘন ঘন চমকিত হল, সহসা ভূতল সশব্দে বিদীর্ণ হয়ে এক অত্যুত্তম দিব্য সিংহাসন উত্থিত হল। দিব্য রত্নভূষিত মহানাগগণ সেই সিংহাসন মস্তকে ধারণ করে রয়েছেন। দেবী ধরিত্রী সীতার দুই মৃণাল বাহু ধরে স্বাগত সম্ভাষণে তাকে কোলে তুলে নিয়ে সিংহাসনে বসলেন। আকাশ থেকে অবিরল পুষ্পবৃষ্টি হতে থাকল, দেবদুন্দুভিশ্রুত হল, সীতা পাতাল প্রবেশ করলেন, চরাচর আবার তার পূর্বাবস্থা ফিরে পেল, যজ্ঞসভার সকলে বিস্ময়ে হতবাক হলেন।